0: από την Πλιάντζε Πετρέγου, Κουσμαχού, Λουίζ, Μάμιαμ Σκουμ, Καπέσ, Ιβιλάγνο, Νασκάπιου Σκου, Οτέου Κιού, Καουαουά. Εγώ του εγωίτνουμ, και ουτσμόιμ το τσιντσσκάτε το σκουτ, νοτε Καουαουά, ουμέ, νέο γιστουάν, λόφ πέιπστο γιστουάν, ουσκουπίουμ. Εσφυγαν τσσκάτε τσελούτ, νοτε τσιντσκάτνανούτ, Καουαουά τσιγμάτς. Εγώ τσιγαμπούχου γατ' τεν Λουίζα, τσιντσπελτό, τε πάτσο μου στουνάν, Λουίζα, μάμιαμ σκουμ, καπέσα.
1: Αχα.
0: Τα ναι, να ακούσει το τσιόν Λουίζ.
1: Μάμε, κατσα, είχαν το τσιόν, είναι το σκαστό, τα ενότ, είναι το τσιόν, μάτλε φορμασιόν, μα παντλόν, είχε κορδινατρίς, μα καλά, μα κα, ενώ, κονσίσκον, καλά, καγονέ, καλά, να τσιπέν.
0: Μου κεγουέτε σε στούτ.
1: Καλωάν τους καστούτι, νο. Να κοντέρε τα σά. Εγώ δεν του βέτ μου μπιωγούνται καλά.
0: Εγώ να χα. Εγώ, Λουίζ, σκούτα, τσούτ μου ημούτ με λού. Εσκούγα μάμου είτε το τσελούτ νότι καλωά ματσιμικούς λαγκζόν.
1: Αχα, σκούτσι και τους κατώτε, εσκάει Μάμι το νότε, μάμι πέσχε ούτε να τσινούτα. Εγώ ναι, σε το τάμ. Ενώ...
0: Ταν τέτοια ούτε ζεπλέτια σκούτ.
1: Μη τσετουίτα ούτε πνότη σκούτια. Μη τσετουίτα ούτε πνότη σκούτια. Αμέγκα, κουαντζίτ, κουαντζίτ, λαγμέν, ουαχάτ, μαλιού, Monsieur Tweed, nous m'assignons tous ces matchs, dont neuf communautés ont enregistré tout le monde, tout à l'heure aussi, si tu crois dans des Kawa. Cap, vous entendez, le 9 et le 4 septembre, je pêche le 9, et vous n'êtes en chicote de disco.
0: Je vois un jour où il t'aille.
1: Je vais te dire, vendredi matin, avec ma mère,
0: Rassemblement des aînés qui ont été chez l'autre en chicadet pour que tu as donné à vous dire.
1: Le 9 de Chipégan, c'était nous, tu peux te dire, c'est zijn noemen de GIS, niet certificaat nou, geen noteerder. Zijn noemen dat de halve definitie hebben, tot een tempus, de maskertje is tempus. De grote halve daar liepen, de kat is bezig naf. En de GIS zit nu over 20% nota, en kat zit de symbool en tempus is zegat je met pa. Dus je halve definitie noemen, en schat het als geen not.
0: En dan deed je in de bureau, je wordt in school, dan deed hij hem deed je, kom eens te meten aan hun. Na school had ik in de bureau, deed hij zich, zei ze meteen, go, ze lood op het aan zo'n woord, goed dan deed je in de patroon, je mag een ding aan de baan, hoe dat? Zo is het, toen
1: dan zijn Se de paga ca ino a cachi veto, senda, ba, se de tonte tante, tante semana cajet, senda. Mohonde, mana caj nanua, justa moho. Eka.
0: Chigante, chigmante, chigmante, uche, tato, scute, o ilaganto, chigato, guasnuda.
1: Ahe, chigato, guasnuti, scrap.
0: Canigana, pet scute.
1: Hij stelde een schapje in een fashion show. Hij neemt hem wat nu onder. Nee, ja. Ja, met mis. Ja, met kwaad. Nee, ik moet dat doen. Kijk,
0: je begrijpt het. Goed, ga het doen met naam.
1: Aha, en wanneer is het zo? Dat komt hier, zeg ik, dat na 5 september, neem ik dat doen. En wat met een zeeschuit en wat een trim met tonnen en zit nog niet, maar hij is gewoon niet in de zin, maar hij is. Ik heb een schutter is gestaan om toen ze was het zat op de kana. Ik man is goed door hen door en wanneer peper door was het tot de noza peper door nog een schakel in schat of is goed, maar toen is het naar. Maar de larina. Ik heb niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan het doen. Ik heb het niet zo goed aan
0: La Reno, tu conte de Gawawa, la Reno, nega ujateano da.
1: Ajá, tu conte. Mala saca mi termo, esto mojo.
0: Voilà.
1: Pour moi,
0: Rassemblement des femmes. Haji Maja, como estamos lo del Tawan, como se dice, no, no, de Kawawa.
1: Ajá, es mi setna, no, es mi setna, ni che, es como de cheno. Me está ya, si no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
0: no, no, no, no, Aji, Hanam students to be in at those moments in Gisha, but who they bought Boomerigash.
1: Hey, no, Jimmy, the son of Pamorial, the son of Calypsin and the panic. I will not say in Greece, my men with Talamina, not the Spanish,
0: Mil dat, ei, ei, ta, jung, dog, ei, dos, coach, ei, te, ta, ei, gutai.